0: বালবালিকালয় লাগু ঔষধ দুর্বল কমতে
1: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহু কসৈলে প্রয়োগ নগরং বালবালিকালয় লাগু ঔষধ প্রয়োগবাট টাড়া রাখ বালবালিকা সুসঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি র কানুনি পরিণাম বারেমা জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ গর্নে গরি বালবালিকালয় ঘরমা মাঙ্গার সময় দিনে গরং বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরি বালবালিকা সুকরাত্মক গতিবিধিলাই প্রোৎসাহন গরং
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কৃষি প্রদীপ দ্বারা জনহিতমা সারি সন্দেশ
3: তৈরি সাধন ইঞ্জিনিয়ার।

0: ভাবপ্রায় গদা ডিএনডিউ সড়কসীমা অতিক্রমণ নগর সড়কসীমামা অস্থায়ী এবং স্থায়ী সময়সীমা নির্মাণ নগর সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন নদী সবারি চলাওদা লিন অনুসার পালনা করং রোগর সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা করং সবারি সাধুমা ঝুঁকি রসমা বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভাগ প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি কর সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করং যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ মৌসম সম্বন্ধে সহ সূচনা প্রাপ্ত কর সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ কর মৌসম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা নিমি দিনে কর মৌসম পূর্বানুমান জানকারী নিয়মিত রূপা নিমে কর প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত কর জলবায়ু পরিবর্তন অসর ঘটাব সামূহিক প্রয়াস কর বন সংরক্ষণ বৃক্ষা রোপণ সক্রিয় সহভাগিতা জনাও ঊর্জা বসত সুস্থ ঊর্জা প্রয়োগ জনাও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার কর বাতরণ সংরক্ষণ কর জীবন রক্ষা কর আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেহ
0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন সম্বন্ধে সূচনা আদৌ সেবা গ্রহী মহানুভাবরে যাতায়াত ব্যবস্থা কারণী বাট প্রবাহ সেবা প্রাপ্তি সহজকরণা নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উক্ত কক্ষ বাট নিশুল্ক সেবা প্রাপ্ত কর সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করেন সেবা প্রাপ্তি কর্তৃক প্রলোভন নদী আপনি সেবা নিম হার্দিক অপিল করবা প্রাপ্তি কোন অধিকার কারণে প্রমুখ কোশী
1: প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান
0: স্থানীয় তহমা দর্পা থাকা এই বিস্তার দর্পা প্রতিনিধি তথা নবীকরণ গড়ে সম্বন্ধে সূচনা
2: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভাই স্থানীয় তহমা হস্তান্তরণ ভাই ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা গর্দা এদি কার্যালয়ে জারি সকল বিলবুক ভাইমা শোক আধার স্থানীয় তহবা সুবিধা ফিরতা নিশা সমেত রাখে সেই দর্তা নম্বর কায়ম হুনে গড়ি অগলে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি সকল বিলবুক নভাইক তর স্থানীয় তহলে জারি সবারী দর্তা প্রমাণপত্র বিলবুক যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি সবারী দর্তা নম্বর সমেত উল্লেখ ভাগ খণ্ডমা স্থানীয় তহলে জারি সকল সবারী দর্তা প্রমাণপত্র রাখি প্রাধিক নম্বর কায়ম করে বিলবুক প্রতিলিপি দিয়েছ এসি এই যাতায়াত কার্যালয়ে দিয়াঞ্চ পাশ প্রমাণপত্র সকল সকল পত্র আধারমা যাতায়াত কার্যালয়ে জারি দর্তা নম্বর ক্যাম করে সবারী দর্তা প্রমাণপত্র প্রতিলিপি জারি স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা এই ভিক্ষা সবারী দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেএনজিক আন্দোলন ক্রমমা জলি নষ্ট অবস্থান স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা প্রমাণ আধারমা সকল সবারী দর্তা প্রমাণপত্র বিলবুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা সেবা গ্রাহী নাগরিকতা ফোটো কপি দুই প্রতি হাসপাতালে খিচি ফোটো সবারী দর্তা প্রমাণপত্র ফোটো কপি সবারী সাধন ইঞ্জিন নম্বর চেসিস নম্বর দেখিনে ফোটো সবারী সাধন পূর্ণ ভাগ দেখিনে ফোটো সংলগ্ন রাখন পড়ে এদি স্থানীয় তহমা সবারী কর তথা নবীকরণ সমেত করতো শীর্ষকমা থপ কর লাগে।

0: পর দিন নিজেদেরকে রকম তোমার সাধনকে নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় শিব আগ্রহী মহানুভাবহরু তপাইলে আপনো সওয়ারি সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণে সওয়ারি কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গৈর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ণ অগি সওয়ারি কর তথা বস্তুর একিন গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝায় করকো রকম আপনি সওয়ারি নম্বর একটি গর্ণ হন এতে সূচনা মারফত অনুরোধ গরিছ কোটি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর মৌসুম সম্বন্ধে সহি সূচনা প্রাপ্ত করাও সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করাও মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিনির তিনি করাও মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপা লিনে করাও প্রাকৃতিক বিপদ যখন নিয়মিকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটান সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষা রোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বচত সুস্থ ঊর্জা প্রয়োগ বড়াও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ চিহ্নবার বনাও বাতরণ সংরক্ষণ করাও জীবন
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।

সিন্দুরপতি দিকে ভাগো চুরাও, চিনো নাকু সিন্দুরপতি দিকে ভাগো চুরাও, সুন্দরগঞ্জ উঠিলে আছে এত নাকো।

0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালনের সম্বন্ধে আদালত বা গৃহ বিহার ভবনে যাতায়াত ব্যবস্থা কারণীবাদ প্রদানের সেবা প্রাপ্তিকে সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন করে বসা উক্ত কক্ষবাদ নিশুল্ক সেবাগুলি প্রাপ্ত করে আসা সেবা প্রাপ্তিকে লাগে নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক লাগিয়ে অনুরোধ করে আসা সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভনের মতো আত্ম সেবা লীনা হার্দিক অপিল করবেন সেবা প্রাপ্তিমা পুরী ঘোরাসমা রাষ্ট্রসূমি অধিকার কারিণী প্রমুখ সিজি সম্পর্ক লাগিয়ে সক্রিয় হয়েছে
1: কোশ্চী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাট নগর
0: দিদি আজ বহিনীর সময় কি ছিটো গর্ন এক্লে বস্ন রুচাউনুহুন্ছ দুপাউদ পনি জানু ভাকো ছ পহিলা খুব পড়ন মান্ছে অহিলে কিতাবই হেরন মান্নুহুন্ন নই পহিলা তো তেস্তো মান্ছে হুনে কি ভয়েছ ত দুঃখ গরের কমাকো পয়সা বেঁচ্ন অলিলি জমা গর্দৈ থিও অস্তি ঘরকো লাগি কেহী সামানহরু কিন্নু পর্যো ভনের নিকাল্নু ভাকো পয়সা নে ছৈন সানো সানো কুরামা কিসকিস মাত্রই গর্নুহুন্ছ ঘরবারে বিগ্রিনে জস্তো পো রয়েছ ত নৌ না দিদি সম্ভব দিনু পড়ো ই তো মাগুসে কলকাতা না বিষ্ণু যে লক্ষ কোটি মাগুসে তো ভাই কি ভয় তিনি বলা তো
2: হরে দিদি কি হইল সাথে গাঁদা খানা জবরদস্তি লড়ে মনে কোনো মন ভাঙনি সকিন রক্ষা তেসপি বিস্তারে বাড়ি হয়ে গেল অন্য তো লড় লাগে ছাড়ন সকিন অন্য গাড়ো ভাই
0: গাড়ি সারি মানে কিছুই থাকছিল অত খুব হিসাব তো সামনে বসে তুমি তো আমাদের সাহার হো কি এসে বরবাদ হয়ে কাম করতেছ সঞ্জয় তো আমার বিয়ালি সমাজ বানানো বলতেছি প্রতিষ্ঠা সত্যি এসে সংরক্ষণ তিনি তো হো
2: হচ্ছে তুমি ধন্যবাদ अब म सधैँ छाडेर एक अस्ति नागरिक बन्ने प्रयास गर्नेछु मेरो श्रीमतीलाई पनि धेरै दुःख दिएको छु मेरो सबै थोक परिवार हो मलाई माफ गर अनि सुझाउ मौका दिनु
0: বাড়িস্তা মঠ শ্রীনগরে দুবছরে তিলাঙ্গি বস্তু পদার্থ নাগু পদার্থ বাড়ানো বিশ্ব স্বাস্থ্য সংগঠনে নাগু পদার্থ সুস্থ শরীর প্রয়োগ গর্ন আবশ্যক নভাগ পদার্থ পরিভাষিত করস্তা পদার্থলে মানিসক টিভিও স্থায়ী প্রণালী প্রভাব পার্নক সাথে উসক ভাবনা ও সোচাইমা পরিবর্তন ল্যাদ ত্যসে নাগু শক্ত প্রয়োগ প্রসার প্রসার মুখা প্রাধিক রূপা জোর দিন স্বাস্থ্য জীবন সভ্য সমাজ দুর্ভাবনা হাতে ভালো অসম বিকাশ দিবস দুর্ভাটকা লাগে জেলা প্রশাসক কার্যালয় শুরু খবর সিলু এফকো সংযুক্ত প্রয়াস জীবনযুদ্ধ জারি সংঘোষ
1: স্বাস্থ্য কার্যালয়কে জনহিতমা জারি সন্দেশ স্বাস্থ্য জীবনকে আধার হো সন্তুলিত পোষণযুক্ত আহার বিশেষ করে গর্ভবতী মহিলা সুৎকিরি আমা র পাঁচ বর্ষ ভূমিকা বালবালিকা পোষণযুক্ত খানাকে বিশেষ আবশ্যকতা পর্দছ দৈনিক খানামা দাল ভাত হরিও তরকারি ফলফুল দুধ তথা অন্য পোষণযুক্ত খানেকুড়া সমাবেশ করৌ জন্মেকো এক ঘণ্টা ভিতর শিশুলাই স্তনপান গরাউ ছ মহিনাসম্ম শিশুলাই আমাকে দুধ মাত্র খুয়াও ছ মহিনা পছি স্তনপান সঙ্গেই উমের অনুসারক পূরক খানেকুড়া শুরু গরাউ আইরন ভিটামিন এ র জিঙ্কযুক্ত খানেকুড়া নিয়মিত সেবন গরাউ জঙ্ক ফুড ধরে নুন র অসুস্থকর খানাবাট টাড়া রহ কুপোষণে বালবালিকা শারীরিক তথা মানসিক বিকাশমা নকারাত্মক অসর পানি গর্ছ এসে হামী সবাই মিলের পোষণযুক্ত সমাজকে নির্মাণ করাউ জেলা স্বাস্থ্য কার্যালয় সোলখুম্বু।

0: প্রায় গণ্ডা ডিএমডিইউ সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমামা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ না করেন সড়ক উন্নয়নে ঠল তথা পানি বিকাশ বন্ধ হল নদী সবারই সলাহা লিন অনুসার পালনা করেন রোগরান সবারই সলাহা ট্রাফিক নিয়মক পালনা করেন সবারই সাধনা ঝুলি রসপথমা বসি রাত্রা না করেন সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ না করেন জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করেন সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করেন যাত্রাকে ক্রমা কোন সমস্যা ভয়ে মৌতিক প্রহরীলাই খবর করেন
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়ে কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ
0: সবারই সাধনকে ইঞ্জিন ও ত্রিপুর শৃঙ্খলগুলির সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবগুরু তপাইলে আফ্নো সবারি সাধন নয়াঁ খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধনকো ইঞ্জিন র চেসিসকো অবস্থা রুজু বা অন্য কুনে কলফেট ভয় নভয়েকো রুজু গরের মাত্র খরিদ বিক্রি গর্নকা লাগি এসেই সূচনা মার্ফত অনুরোধ গরিন্ছ হস্তী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: তারা প্রায় গড়া ডিএনডিউ সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমানা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ না করেন, সড়কে নামে ঠল তথা পানি বিকাশ বন্ধ হলে মধ্যে সবারই সলাম্বা নিয়ম অনুসার পালনা করেন ও করেন, সবারই সলাম্বা ট্রাফিক নিয়মকে পালনা করেন, সবারই সাধনা ঝুলি হোয়াটসঅ্যাপ বসে যাত্রা না করেন, সড়কে সীমতা ভুন্ডা বড়ি ভাগ প্রয়োগ না করেন, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটু কাটিং করেন, সড়কে তথা মধ্য সীমার গড়ি করেন, যাত্রাকে ক্রমা কোন সমস্যা ভয়ে মাটিকে প্রহরিয়ায় খবর করেন।
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয়ে কৃষি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ।
0: সবারই সাধক ইঞ্জিন ও ত্রিপুরগুলির সম্বন্ধে সূচনা
1: আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবগুলো তপাইলে আপনি সবারই সাধন নয়া খরিদ গর্দা নাম সারি গর্দা সবারই সাধনকে ইঞ্জিন বা অবস্থা রুজু বা অন্য কোনো কয়েকটি ভাই নভাইকে রুজু করে মাত্র খরিদ বিক্রি করার লাগে একটি সূচনা মারফত অনুরোধ করছে। উত্তরপ্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কমন মন্ত্রী।